আদিবাসী একটা কার্যক্রম খড়িয়া লাঙ্গলর ঝাড়ি করতে রায় এমলে ডুংডুগিয়া জোহার মূসা মাংতক আর দিনুতে আয়পে দুলার সন আয়ো আপা কুলাম কুলাম ডায়ের কুন্ডু লুতুরকি খড়িয়া লাংবু কায়ে মনোরে পেহেনি তামগা আধুনিক যুগ তে ইডম তাইন সাগর দুনিয়াতে মোবাইল মইন ফ্যাশন বনে গছি কোন মাহা সবা তি তে মোবাইল বাপ রে বাপ আকার জো এন মোবাইল তিনকো জো আওনাও মাই পালথে মোবাইল জরিয়াকে বহুত সারা কামু কো হইতাই উজে ইকুট বারু কায়েম হইকে মুদা মোবাইল প্রয়োগ সীমাতে বাহির করে না বারু কায়েম না লাগে জেসন কোনন কুন্ডু কি জো তামা এন মোবাইল উমাই আওনা লামতে তামাকা যুগ তে কোনন কুন্ডু কিতে মোবাইল তে ডিসা উন্নাত আয়ো আপা ইয়া বক কসু বনে গোসি লুরগার কি গামতে মাইনো উবার মেমন তাই কনন কুন্ডু কিতে স্ক্রিন তাই একদম দিশা উন্না সালা তেরতে মে কুন্ডু কিতে উ মোবাইল লাত তাই বঞ্চাই না থং ব্যবহারিক তরিকা আপনাই না চাহি আনিং তে আপনে আপ তে মোবাইল ইয়া কম প্রয়োগ করাই না চাহি ইনা নো কুন্ডু কি মাহা কিতে গা ডুলিতে মে হ্যাঁ আয়ো আপা চাহে কো ওগা ঝাড়ি মাহা লেবু কিতে কনন কুন্ডু কিয়া চাহে ওডো ঝাড়ি মাহা কি মুগানতে মোবাইল ইয়া কম প্রয়োগ করাই না চাহি আগার কুন্ডু কিতে ইয়তে কুন্ডু কি মোবাইল ইয়তে কিলা হুকড়া সময় সীমা তাই করাই না আই দিও দিও গা সময় কম করায়গা করায়গা উকড়া লাত তাই ডিপ সানা পালতে নিং গীতা নাইয়া মই আনটা সেং মোবাইল বন্ধ করাই গো নাই কুন্ডু কিতে সহি দিশা উপজো না থং ওডো নেরিয়া বিকাশ ইয়া থং ওডো উর্জা থং রকম রকম এবো এবো এবো না চাহি জেসন কি পার্ক ডট কম এবো না সাইকেল চালায় না এবো ডাঁটতে সব লেখেয়া এবো শিখায় না চাহি মোকা সোকা কুন্ডু কিতে আলং কুন কিতা পড়ে না ওডো পেন্টিং কিতে ব্যস্ত উন্নাই পরিবার সরি সময় বিতায় না আই তামা ইডম তাইনো পরিবার হরেক সদস্য ও তে আওনা বাবজুদ আপন আপন মোবাইল তে লাসি তামে উজে বারু কায়েম না লাগে উঘায় আওনা সে আনিং এক দূসরে তাই ডিসা তাই নি নোনা টকোনা ভেরে মোবাইল প্রয়োগ করে না চাহি ওডো গীতা কোঠরি তে যো মোবাইল উমুন্না চাহি উঘে মদেয়া কোনন কোনন উপায় করায় কোন আনিং কোনন কুন্ডু কিতে মোবাইল আল্লাত তাই ছোড়ায় না পালতে নিং আয়পে ওডো মই হডম কায়েম অন্ডরে নিং অটল পেনশন যোজনা ভারত সরকার দ্বারা সঞ্চালিত মই সামাজিক সুরক্ষা যোজনা হেকে উকার ঠাঁড়ো ঠাঁড়োতে শ্রমিক ওডো নাগরিক কিতে ষাট মেমন ইয়া উমের ইয়া লোডো এক হাজার সে লেইকের পাঁচ হাজার বোতায় নিশ্চিত রূপ মাসিক পেনশন ইয়া গ্যারান্টি তেতে উতে আঠারো সে চালিশ বরিশ ইয়া যাহাই গা ভারতীয় নাগরিক লাভ ডো না পালতে মে যোজনা মুদ বিশেষতা ওডো নিয়ম উঘাই আই আম্পা উমের ওডো জামা রাশি আধার বং ষাট মেমন হইনা লোডো আম্পে তে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার ও পাঁচ হাজার হার লেরং পেনশন কইনা খাতা ধারক ইয়া গোনাইয়া লোডো জো হকড়া জীবন সাথে ইয়ানি কে সৌডাইডম চাহে সৌডম তে পেনশন কুইনা গা বোরিয়া ইয়ানি কি জীবনসাথী পতি পত্নী ইয়া গোনাই হই গতা রো ষাট বরিশ বোতায় জামা কেচিয়া ইয়া পুরা পেনশন রাশি তে নমিনিতে তেরতে মে প্রিমিয়াম রাশি আম্পা উমের রো রাইসি গেপে হতায় পেনশন নির্ভর করাইতে জেসন কি যাহাই কোন আঠারো বরিশ ইয়া উমের তে পাঁচ হাজার ইয়া পেনশন বিকল্প রায়তে লা হোকার তে হার লেরাং লমসম দুশো দশ রুপিয়া জামা করাইনা হইনা আবেদন উকি উঘে করাইনা পালতে মায় আবেদক ইয়া উমের আঠারো সে চালিশ বরিশ মজিতে হইনা আই ব্যাংক চাহে কো ডাক কো তে বচত খাতা হইনা অনিবার্য আবেদন উঘে করাই পে আম্পে আপন ব্যাংক চাহে কো ডাক কো তে চোল কোন আতে আম্পা বচত খাতা আই হতে অটল পেনশন যোজনা থং আবেদন ফর্ম ভরেনা পালতে পে ওডো জানকারি ডোনা থং ব্যাংক চাহে কো ডাক কো